শ্রোতা, ইমানপরে ভক্তিমূলক গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শুনক আমার কেন্দ্রের আজি প্রচার হবলগিয়া অনুষ্ঠান সম্পর্কীয় ঘোষণা।

0: চাকরি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
2: কিন্তু বা
1: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
1: আচ্ছা,
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: শ্রোতাই গীতালী অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুরৰ পৰা। শ্রোতাসকল এতিয়া শুনক খগেন মহন্তৰ কণ্ঠত ময়নাজান বুলছবিৰ বাঁহৰ বুঢ়া বগলীৰ ঘোঁৰা শীৰ্ষক গীতটি।

আজি আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস। প্রতি বছরে 21 সেপ্টেম্বরত রাষ্ট্রসংঘৰ সমূহ রাষ্ট্রসকলে পালন করে এই দিবস। বিশ্বত শান্তি প্রতিষ্ঠা করা এই দিবসৰ মূল উদ্দেশ্য হিংসা আর যুদ্ধৰ অবনতি ঘটাই মানবতা জাগ্রত করা এই দিবসৰ অন্যতম লক্ষ্য। এই দিবস পোনপ্রথমে 1982 চনত পালন করা হয়েছিল। 2013 চনৰ রাষ্ট্রসংঘৰ সচিব প্রধানে শান্তি শিক্ষার বাবে এই দিবস সরকারিভাবে পালন কৰিবলৈ ঘোষণা করে। এই দিবসৰ উদ্বোধনী অনুষ্ঠান নিউইয়র্কত অবস্থিত রাষ্ট্রসংঘৰ মুখ্য কার্যালয়ত জাপানী শান্তি ঘণ্টা বজোৱা হৈছিল। এই ঘণ্টা আফ্রিকা মহাদেশৰ বাদে আন সকলো মহাদেশৰ লৰা ছোৱালীয়ে দান কৰা মুদ্রাৰে বনোৱা হৈছিল। এই বছৰ এই দিবসৰ বিষয়বস্তু হৈছে ইনভেস্ট ইন পিস ফর এভরিওয়ান এভরিওয়ার এভরিডে। আজি বিশ্ব এলজাইমার দিবস। প্রতি বছরে আজির দিনটোত এই দিবস পালন করা হয়। এলজাইমার হৈছে মগজুর এক প্রগতিশীল রোগ যিয়ে স্মৃতি চিন্তা আর দৈনন্দিন কাম কাজের ক্ষমতাত প্রভাব পেলাব পারে। সঘনায় কথা পাহরা, একটা কথাকে

0: চাকরি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় না?
1: প্রথমে বাজেট বনাবলই কি, তার পিছত খরচ কর।
2: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।